0: zijn wel aan welk dunne mee. Ja, morgen ben ik er weer hoor. Morgen dien mijn baan bij ze hem Ujala Radio per hingen. Zometeen komt Anand Chandrika Singh. Ujala Radio per na 5 uur is Anand Chandrika Singh op Ujala Radio. Hem aap ze aan welk dunne mee. 4 mail nu wel he Ujala Radio ka program. Zerur aap zoomt erheen. Zoomt er jana. Zoomt er wel.
1: भगवान से पीता लीना जाए भगवान से पीता
0: ब्लाइव लांश्रे वन जोम देन कोम तोप उजाला रेडियो आनंद चंद्रिका सिंह मोई से रहिए।

kwam ze allemaal daar tegen. Ik heb een event per jaar. Oké, nou, hoe was Gali Gali Jaike? Nou, toen ik met je, Iwali met je, Brassafest met je. En je ziet ze allemaal in één keer. Orkali je. Brassafest.nl, toe dikle. Direct toe dikle. Sanitjero, dat waren keer Higa. Augustus, ke laatste weekend. Sanitjur, 29 augustus. Or het waar. Zondag, 30 augustus. Den Haagse hermee. Indoor. Ik dom ander higa dus. Chahe krap weer, chahe mooi weer. Perfect. Ik dom perfect. Ghana pina. Allerlei standjes erbij. Alle topartiesten zijn erbij. सुजल की आवाज में आप सुनेगा है सर भाई नतुलक लाइव ऑन स्टेज ही ला देगा लोंडवा बहुत मोई गाइस ना ये गनवा हम जाने ला ब्याह के गाना बा मम मोई लगेगा सुनत

Gazafest.nl toe aïe. Toe jarur aïe. Begin het in je agenda te noteren. 29 en 30 augustus. Laat ons ook een band van wat aan deed. Toen zocht het hoe je kon kon band geliga te. Hoe geliga ki na geliga. Of hoe wali geli ki na geliga. Wel, hem toch een bol chukli bati. Alle topformaties zijn erbij. हम एगो लाइस तो के देला छोटा वाली एगो छोटा लाइस बड़का लाइस तू मंगिए जाने दखाई ना ब्रासा फेस्ट तो इंतर को एक्सक्लूसिव इसर बै नतुलक लाइव ऑन स्टेज उमर एंड स्क्वाड्स इसर बै आज फिर दिल को हमने सुजल सूर्य के साथ सूर्य बैठा गाना ग्रुप सुजल उमराव इसर ओक बै एक्सप्रेस यस जब से सारे गमारे का स्क्रू द लेजेंड्स द बॉयज फ्रॉम द बेलमर यस नटराज के साथ शिवम राजाराम लाइव ऑन स्टेज ब्रासा फेस्ट पर आप सुनेंगे डायमंड्स 2000 या मग नीत ओंद्रेके हम मांगिला खवों द बैंड किरण केदार की आवाज में आप सुन रहे इस वक्त बैकग्राउंड पर भी Sensation met Viresh. Dan hebben we nog een aantal DJ's, een aantal dansgroepen. Ze zijn er allemaal bij, Sunevalo. DJ Sahit is erbij. Dilse Dance is erbij. Naj Nation is erbij. En natuurlijk ook Varun Kajal, Lundake Naj. Nachania, we hebben het allemaal daar. En we gaan naar een ander nummertje doen. Dus een Sunevalo Samai Kamba. Dus om Ganwan hem kaarten te parhegen. Thora kaarten te parhegen, Ganwan. Dus een. Maar dat is niet erg, toch? Hij is erbij. Een bolchukli toch, toch? Shivam Rajaram is erbij natuurlijk met Baithak. Hoe heet die groep van hem ook alweer? Natraj.

Mr. Muka. Muka, sì. Mukesh, met de formatie Express, live on stage. Tijdens Brazzafest natuurlijk. Dit wil je allemaal toch niet missen. Gewoon on one stage. One platform. One area. Nee, two areas, ja. Not one area. Two areas. Two days. दो दिन का प्रोग्राम लंबा चौड़ा बहुत ही जबरदस्त अल टॉपर्स फॉर नीदरलैंड्स अल टॉपर्स बेल का टाइडस ब्राजा फेस्ट एंड नेचुरली मग यू दिस नीड मिस इट सबसे बड़ा हिंदुस्तानी इवेंट इस साल के इंदौर अंदर में दोस्त ना बाहर यार बाहर लोग की बेसिस रिस्को तू जानेगा कभी हवा कभी बरसात कभी गर्मी Wij zitten daar lekker met elkaar. In een biggie, barkawali hal mee. Parkeren? Probleemloos bij de toekomstige kegadjaga. Volop. Toe OV zei je, geen enkel probleem. Toe auto zei je, gewoon toekadjaga mee liga. Bij de, volop. Soon gana, muka zien. Wat een zinger jaar. En in Nederland hebben we een aantal topzangers. Nou, deze hoort er echt bij hoor. En een geweldige formatie ook. Live formatie. Mooi gitaarspel jongens. Willen we toch meemaken live.

0: प्यार की
1: मुकेश लाइव ऑन स्टेज
0: एक गए सामने रूप की रोशनी
1: ब्रासा फेस्ट पे यार चेक इट आउट गेट रेडी geef het door aan papa en mama. Geef het door aan je kinderen. Geef het door aan je mosi, mosa, poa, poepa, nani, aji. Stuur het linkje door van brassafest.nl. Check it out. Of op de website, de festivalwebsite, de officiële festivalwebsite. Alleen daar moet je je kaarten kopen trouwens, hè. Laat je niet in de maling nemen. Koop het alleen via brassafest.nl. Kom gewoon naar je hier toe. En dan word je doorgestuurd naar de website van UTX. En UTX dan doet de afhandeling van de ticketing. Helemaal secured, helemaal veilig, helemaal tip-top geregeld. En UTX die voldoet aan alle Europese regelgeving, dus... Oké, Kuchintana, Haiga. Je bent volledig... safe. क्या गीत है यार और क्या सिंगर है यार और क्या ग्रुप है यार मुखा सिंह मुकेश एक्सप्रेस के साथ नेचुरली लाइव ऑन स्टेज टाइटन्स ब्रासा फेस्ट. अच्छा समय कम है दोस्त ik ga toch weer eventjes overswitchen naar ja laten we hier naartoe gaan ja toch mag niet ontbreken. Ik zie je.